আমলটা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুকা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিম বনি আল্লাহং ইখলাস তিরকমায়কুগা আলকান কুরমাশে হামা এ সূরাতকে সাদবান আয়াতগা ওয়াহী করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফান উইদাল ওয়াশে একলাং কিবায়ং আহরেং গে দিন খালাস কো আহরেং আলকান কুরানি হামা একনি মাইন আল্লাহ হাশে আদি সুমার সূরাতকা মাইন আল্লাহ ওয়াহী করাওয়া ফাওয়ে فَاعْبُدِ اللَّهَ مُخْلِصًا لَّهُ الدِّينَ أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ مَانِيكِ فَهِكَ لِكْفَانُ مَايْنَ اللَّهُ گِكِبَيَ دِين خَلَاص كُرَوَّا إِكَلَانگِ گِكِبَيَ أَلُكَن كُرَوَّا شِف إِنْسَانَا گِ بَهَا عَمَلُ أَدِي مُدَلُن كُرَوَّے صَدَقَاتِ تَكِي اللَّهُ خَالِص كَمَايْكُ كُرَا كَنْتَكَم گَاهِد مَنْ أَنگَوَا الْبَيِّنَا سُورَتْ گِ فَسْوَنَ آيَتُ گَ وَحِي كُرَوَّا فَاوِ وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفا مانيكي باطل مگون اكيباوگن تيبه ماين الله گه كيبايان الکان خلاص کرا حالو الله گه كيبايان الکان کرمشا نماز قائم کرمشا زکات دینم منوی ابا می ہونا امر نو ویو قیامت دوہون الله بدل کرن گتے میھا اخلاص تر کما ایکو ہیو عمل کرمن انگوا سورۃ الکہف گے ستے ک دیہون ایت کا وحی کر وفاوے فمن کان یرجو لقاء ربہ فلیعمل عملا صالحا ولا یشرک بعبادۃ ربہ احدا معنی کی تی با می ہن کرے کم می ہ کو نما وس اللہ بدل کرمن امید کرنی نما ہیو عمل کرم متی دمی ہن ہوش کمے আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফএস ফরাতকা শারীক নুকুরা হুজ কামেভ

ইমামে সালেহ আমলতে কুলামিহু এতাঙ্গে দশম ফেঙ্কোরতং হিঙ্গা হিঙ্গা হুন্ন স্বর্গে তকক তিমন রসকলাঙ্গে এওরেম বদ্দবা হুশিমে এ স্বর্গে তকুগা এওরেং আবদ্ধ দেমিতি বেনিবি গতুগে এতাঙ্গা এওরেন তাহিরু কুরব্বাফাওয়া আম্বিন্থকেবে আদি হিয়া দেনিবি হিয়লক তিমন রসকলাঙ্গে এওরেম বদ্দবা হুশিমে।

হামাকাশাবারুং আমানায়তা এগ আহুল বেরিন্নং আদা কুরুমা আল্লাহ তিয়ে ব্যামি হুন্নং আমর কুরব্বতে আদি মিসাকুংগে মেদুগা তিয়ে ব্যামি হুং হুকুম কুরানামা আদল হুকুম কুরুমা বিস আমর কুরব্বতে হামাকাশাবারুং আল্লাহ একামকা মেদু তিয়ে ব্যামি হুন্ন বাজ ইব্বাবা কামেগে মুলকামায় হামাকাশাবারুং আল্লাহি মোলং আসবা ওড়িগিম্বা মোলা বল্লবা ওড়িগিম্বা খালাউকম গাবে।

0: এওরেঙ্গে আত্মকুং ইস্কুলা আমল থাকিগে সবাবং এওরেন মুসিবত জেহি জিয়া কুং ফদতোয় দিং এওরেং ইহসান তের ভুমাই একুয়ের কুরুম মেনুই তিমাম্মিং কাস্তে নুকুরমে দন্নবা আল্লাহ গান্ধি হুয়া কুরম কালেগ ফান গে আরিহং আদে
1: ফি কুলুবিহিম ফাআরিদ আনহুম।

0: আদি আল্লাহকে মাউগাইয়াই, আদি ফিরে হেনু নাই আংহেনু নাই, কুড়াকুদিনে তেরেন নিকামেতি বেগেম বা মিহুং সালামে কুরমগে মৌগা তিয়া মিহুং হঙ্গুরাম নকুরাম বি কি বেগেং হিয়ে এউরেন নি মিফাদেন দোয়া খুরা মিহুনে আলামেঙ্গে বেরি রসকালাক এ রসুগে আহুল বেরিং আনিয়া বেরু বেগেম বা বিরসুং আলামেন নেরুবা ফাঁদেব আদি ইবরস কালাঙ্গে হাজরতুং ওয়াগ বেরিয়কু আলামেন লব্বা ফাঁদেব আদি ইবরস কালাঙ্গে হাজরতুং নাসরু বেরিয়কু আলামেন লব্বা ফাঁদেব
1: কীরত কুরআন গদি বে তরজমাইন দেমমে মিগেনস্তিনি সূরাতুন নিসা 40 হাওয়ান আয়াতুম ফাশায়গিন এ সূরাতু গ হাইদ্ধিয়া ফাসওয়ান আয়াতু গ নিয়ালা তরজমা বিদাউ দেব্বা ফাওয়ানি ডক্টর মোহাম্মদ হানিফ
2: মুনিফুই ফিলওয়াদি মালুমাত কে খাজানা মুসানিকোদে এমমে ইতবার কুরবে বাভেরিয়া
3: দিহি রাজ্যে গে আডু
2: ইংহাস 41 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড

0: দেবহেরাজ ইসলামবুমুং এ এমে পড় বদলকি আগিদায়ং এ বদল বুদং আড়কংকুরুন নিমুমাকংস একাওয়ান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায়ং আড়কংকুরা মুসলিম উম্মতক দিবহিম বদলবি ইসলাম দীনগে ফরলু তাকা সুন্নতং আদা কুরম ফিশুমায়কু মিসকিত বিনা কুরবি বংগিগে আড়ুং দেবহেরাজ গুগুমা ফিশি নামাজ কুরমা রোদে হিফুমা যাকাত দিনুম ফাদা মান আড়কান তাকং আহুদু বেরবি ইসলাম দীনগে হিদায়াতায়কু দিবহি মুজতামাওগে আখলাগি মিংগন তাকং ইংগিলাবি বদলেন একুয়েরি কামা সাফ দায়র কামাকি দিবহিংগে দিরিউলুমগে আম বাইকাবেকেন দিয়া মিগিতুরুং রাজ্যেগা ইসলামী মাদ্রাসা তাকা এদুরুকে তং উফেদি ইলম উগেনু মঙ্গৈ শাহকুয়েরি কাং ইতুরুবি আরবি ইসলামী আর্কিটেকচারয়া গুলিগেন মালিয়া মালিকারিগা বারারশকা হিলে বিনা কুরুনু কুদিবডু গাদিমি মিসকিতকা হুকুরু মিসকিতকে মুন্নার ফদা আসারতককি মি বদলগে আলিকদ হেকিতকে দিবেরাজ ইসলামবুমকি দিবেহিংগে তারিহুগা এমমে উজালা এমমে ফুরিহমা ইনকিলাব মি বারাকাতরি হাদিসাগে সববুং দিবেহিংগে দীনা সাকাফাতা আখলাগা ইস্তিমায় দিরিউলুং একক বদলবে মেদো আলগন মে মেদেকে সত্যান সত্তা মুসলিম একুয়েরি আমা দিবেহি মুজতামা উপিনাবুমগে আসাসকে পিঙ্গা আলবাদি
1: দের রবিউল আখির দিবেহি রাজ্য ইসলাম বিদোস

0: দেবহেরাজ ইসলামবুম আ এমে পড় বদলকি আগি দায়েন আ বদল বুদং আলুকং কুরু নিমুমাকং আস একাওন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায়ং আলুকং কুরা মুসলিম উম্মতক দেবহিম বদলবি ইসলাম দীনগে ফরলু তাকা সুন্নতং আদা কুরাম ফিশুমায়কু মিসকিত বিনা কুরবি বাঙ্গিগে আডুং দেবহেরাজ গুগুমাম ফিশি নামাজ কুরমা রোদ হিফুমা যাকাত দিনুম ফাদা মাহ আলুকান তাকান আহুদ বেরিবি ইসলাম দীনুগে হিদায়াতায়কু দিবেহি মুজতামাওগে আখলাগি মিঙ্গান তাকান ইংগিলাবি বদলেঙ্গা একুয়েরি কামা সাফতাহির কামাকি দিবেহিঙ্গে দিরিউলুমগে আম বায়কা বেকেন্দিয়া মিগিতুরুং রাজ্যেগা ইসলামী মাদ্রাসা তাকা এদুরুকে তাং উফেদি ইলমু উগেনু মঙ্গৈ শাহকুয়েরি কাং ইতুরুবি আরবি ইসলামী আর্কিটেকচারয়া গুলিগেন মালিয়া মালিকারি গাবাররশকা হিলে বিনা কুরুনু কুদিবডু গাদিমি মিসকিতকা হুকুরু মিসকিতকে মুন্নার ফদা আসারতককি মি বদলগে আলিকদ হেকিতকে দিবেরাজ ইসলামবুমকি দিবেহিংগে তারিহুগা এমমে উজালা এমমে ফুরিহম ইনকিলাব মি বরকাতরি হাদিসাগে সববুং দিবেহিংগে দীনা সাকাফাতা আখলাগা ইস্তিমায়ে দিরিউলুং একো বদলবে মেদো আলগন মে মেদেকে সত্তান সত্তা মুসলিম একুয়েরি আমা দিবেহি মুজতামাউ বিনাবুমগে আসাসকে পিঙ্গা আলবাদি
1: দের রবিউল আখির দিবেহি রাজ্য ইসলাম বিদোস

0: দেবহেরাজ ইসলাম বুমুং এ মেপুড় বদল কি আগি দায়ন বদল বুদং আড়ুকুরু নিমুমকং এস একাউন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায়ং আড়ুকুরা মুসলিম উম্মতক দিবহিম বদলবি ইসলাম দীনগে ফরলু তাকা সুন্নতং আদা কুরম ফিশুমায়কু মিসকিত বিনা কুরবি বাঙ্গিগে আড়ুং দেবহেরাজ গুগুমা ফিশি নামাজ কুরুমা রোদে হিফুমা যাকাত দিনুম ফাদা মাহিন আড়ুকান তাকং আহুল বেরবি ইসলাম দীনগে হিদায়াতায়কু দিবহি মুজতামাওগে আখলাগি মিঙ্গন তাকং ইংগিলাবি বদলেন একুয়েরি কামা সাফ তাহির কামাকি দিবহিঙ্গে দিরিউলুমগে আম বাইকা বেকেন দিয়া মিগি তুরুং রাজ্যেগা ইসলামী মাদ্রাসা তাকা এদুরুকে তাং উফেদি ইলমু উগেনু মঙ্গ শাহুয়েরি কাং ইতুরুবি আরবি ইসলামী আর্কিটেকচারয়া গুলিগেন মালিয়া মাল খারিগা বারারশকা হিলে বিনা কুরুনু কুদিবডু গাদিমি মিসকিত তাকা হুকুরু মিসকিত গে মুন্নারু ফদা আসার তাকাকি মি বদল গে আলিকদ হেকি তাকে দিবেরাজ ইসলাম বুমকি দিবেহিংগে তারিহু গা এমমে উজালা এমমে ফুরিহম ইনকিলাব মি বারাকাতরি হাদিসা গে সববুন দিবেহিংগে দীনা সাকাফাতা আখলাগা ইস্তিমায় দিরিউলুং একো বদলবে মেদো আলগন মেমি দেখে সত্তান সত্তা মুসলিম একুয়েরি আমাং দিবেহি মুজতামা ও বিনাবুমগে আসাস গে পিঙ্গা আলুয়াদি
1: দের রবিউল আখির দিবেহি রাজ ইসলাম বিদোস
2: আসনা আপনা মগে দে আমি নাকি বিসার জহিপতি বেদে মিউ একো কো দিস

ইমামে সালেহ আমল তকুলা মিহু এতাঙ্গে দশম ফেঙ্কোর তং হিঙ্গা হিঙ্গা হুন্ন স্বর্গে তকক তিমন রসকলাঙ্গে এওরেম বদ্দবা হুশিমে এ স্বর্গে তকুগা এওরেং আবদ্ধ দেমিতি বেনিমি গতুগে এতাঙ্গা এওরেন না তাহির কুরব্বা ফাওয়া আম্বিন থাকিবে আদি হিয়া দেনিমি হিয়ালকা তিমন রসকলাঙ্গে এওরেম বদ্দবা হুশিমে।

0: وتوفيقا.
1: আদি এওরেঙ্গে আত্যকুং ইস্কুলা আমল তাকিগে সবাবুং এওরেন্ন মুসিবত জেহিজিয়া কুং ফদতোয় দেং এওরেং ইহসান তেরভুমাই একুয়ের কুরুম মেনুই তিমাম্মিং কাস্তে নুকুরমে দন্নবা আল্লাহ গান্দি হুয়া কুরম কালেগ ফানুং আরিহং আদি
0: উলাইকাল লাযীনা ইয়ালামুল্লাহু মা ফী কুলুবিহিম ফা আরিদ আনহুম.

আদি আল্লাহকে হাজরাতুম তিয়াবা মিহুন্না ফাদলু আন্তা কামিল লিবিজনামা হামা কাশাওয়ারুম এ মিহাকু বুনানাতে এ সাহারোয়ে এ ওরেন্না একুগা থিমাম বেস হাঙ্গুরা মাগা বিনামা খিহা রাঙ্গালু বিসেয়ে ফাহে এরুম বড়ুয়ে গেমবা নসীব কুন থিমান্না নসীব লিবেনে মিফাদেম বুনায়ুর এ মিহাকা তিয়াবা মিহুন্না দেমেদুগা একুয়ের কামের রাট্টাহি কামের বেশ নোয়া খালে

0: আদি আল্লাহকে মাউগাইয়াই, আদি ফিরহেনু নাই আংহেনু নাই, কুড়াকুদিনে তেরেন নিকামেত বেগেম বা মিহু সালামে কুরমগে মৌগা তিয়া মিহু হাঙ্গুরাম নুকুরাম বি কি বেগেম হিয়ে এউরেনি মিফাদেন দোয়া খুরা মিহু নে আলামেঙ্গে বেরি রসকালাক এ রসুগ আহুল বেরিং আনিয়া বেরু বেগেম বা মিরসুং আলামেন নেরুবা ফান দেব আদি ইবরস কালাঙ্গে হাজরতুং ওয়াগ বেরিয়ক আলামেন লব্বা ফান দেব আদি ইবরস কালাঙ্গে হাজরতুং নসর বেরিয়ক আলামেন লব্বা ফান দেব
1: কীরিত কুরআন গদি বে তরজমাইন দেমে মিগেনস্তিনি সূরাতুন নিসা 40 হাওয়ান আয়াতুম ফশায়গিন এ সূরাতু গে হাইদ্ধিয়া ফাসওয়ান আয়াতু গে নিয়ালা তরজমা বিদাউ দেব্বা ফাওয়ানি ডক্টর মোহাম্মদ হানিফ
2: দিবেহিংগে আমিল্লাবন্তকং কুরিয়ারুয়াদে
3: দিবেহিংগে উফেদ্দুন তেরিকং দাক্কুয়াদে
2: দিবেহিংগে মাজিগে মনজরত সিফাকদ্দে
3: দিবেহিংগে আডু
2: দিহিরাজ্জেগে আডু
3: এংহা সতরস্তেক 40 নুয়ে কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ
2: আড্ডি হনুয়ে মেগাহার্টজ এফএম ব্যান্ড

0: قال رسول الله صلى الله عليه وسلم إن شر الناس عند الله منزلة يوم القيامة من تركه الناس اتقاء شره رواه البخاري
1: মানে মায় নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে মিস্তাকুম কুরে কিয়ামত দুয়াহু আল্লাহকে হযরতুগা এমমে নুবা মিহাকি এনাগে নুবা নুলাফা কামাব্বিরুম এমিহাকা মিস্তাকুন দুরহেলি ওয়েফাওয়া মিহাই
2: মেয়েদিবে রাজ্যে গাড়ু হাগড়ি বারম নেটক মিগনেস্তেনি মিরেগে মাগরিব নমা দোগুতকে বাঙ্গিয়া বাঙ্গি দোয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

0: মুনিফুই ফিলওয়াদি মালুমাত কে খাজানা মুসানি কোদে এম মে ইতবার কুরবে বাভেরিয়া
1: দেহিরাজ্জে গে আডু
0: ইংহা সাতরস্তেক সালস নোয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আডিহা নোয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড

0: قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب رواه أبو داود
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে তিয়বা মিহুন হাসাদ বেরিকম বিরুয়তিবে একমা দুরহেলি ওয়াশে ফহে হামা কাশওয়ারুন আলিফান দারুকা আন্দা হুসকুল্লাহ হাসাদ বেরিকং হে কন্তাত্তাকা হুসকুল্লাই
2: ಮೀ ದಿವೆಹರಾಜ್ಯಗಡು ದಿವೆಹರಾಜ್ಯಗಡು ಫತಿ ಹತರು ಗಡಿ ಸಾಳಿಸ್ ಹಾಮಿನಿಟು ಗಮಿಗೆ ನೆಸ್ತೇನೆ ಮಿರೇಗೆ ಫತಿಸ್ ನಮಾದ ಗುತುಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿದುವ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹು